0: रेडियो SBS के जरिए अति सुंदर भजन बस प्रोग्राम में पेश किए गए आज के भजन यात्रा प्रोग्राम में आसरो मीठे घी ये सुंदर सा भजन आपने सुना और बेहद पसंद किया है। रेडियो SBS का खास प्रोग्राम पेश किया जा रहा है और प्रोग्राम को आप जरूर और जरूर सुनते ही रहना।
1: Dit is Edo Peters met de hoofdpunten van het radio-nieuws op Radio SBS. De Amerikanen hebben in het zuiden van Iran vergeldingsaanvallen uitgevoerd. Dit als reactie op het neerhalen van een Amerikaanse legerhelikopter voor de kust van Oman. Bij het aanmeldcentrum in Ter Apel hebben vannacht 12 mensen de nacht doorgebracht. Er was opvang geregeld in het Drentse Rode, maar de 12 kwamen te laat om de bus daarheen nog te halen. In Alabama mogen niet langer gevangenen worden geëxecuteerd met stikstofgas. Na een eerdere uitspraak is de methode nu alsnog ongrondwettig verklaard. Een piloot van Air Canada blijkt 17 jaar lang te hebben rondgevlogen zonder de juiste papieren. Hij maakte zo'n 900 vluchten in diverse toestellen. Het weer eerst nog droog, later kans op onweer. De matige wind is westelijk en het wordt zo'n 16 graden. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Dit is Wijnand Zwaan bij de ANWB. De ochtendspits stelt tot dusver niet al te veel voor. Wel zijn er een paar ongelukken gebeurd op de A4 van Den Haag naar Rotterdam. Tussen Den Haag-Zuid en de Keteltunnel nu 6 kilometer file met 20 minuten vertraging. De rechterrijstrook is dicht. A58 van Breda naar Eindhoven tussen knooppunt de Baars en Oorschot 9 kilometer met een half uur vertraging. Ook dat komt door een ongeluk, maar de weg is inmiddels wel weer vrij.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS.
0: प्रोग्राम भजन यात्रा रेडियो SBS के जरिए बस पेश किया जा रहा है और इस प्रोग्राम को जरूर सुनते ही रहना। बहुत सी सुनने वालों है जो रेडियो SBS का ऐप पर ऐप कर रहे हैं, सभी को शुक्रिया, धन्यवाद और शुभ दिन पेश किया जा रहा है। चले प्रोग्राम में हम आपको ले चलते हैं अब की बार ये सुंदर भजन।